0: আকাশবাণী সম্বলপুর বর্তমান সময় সকালে 6টা বাজি 54 মিনিট 41 সেকেন্ড শুনন্তু সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রচার করুচু আকাশবাণী দিল্লি কেন্দ্রর।
1: एम आकाशवाणी संप्रति वार्ता श्रूयंताम प्रवाचकः।

নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত আপনার আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম কু কার্যক্রম প্রযোজনা বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনারে মু সুচিস্মিতা। শ্রোতা বন্ধু, আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রমে রয়েছে আকাশবাণীর 90 বর্ষ পূরণ সম্পর্কের বার্তা, পরে পরে পরিবেশ সম্পর্কিত আলোচনা, আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস, পরিবেশ সম্পর্কিত জানিবা কথা এবং যোগ সম্পর্কের জানিবা কথা।

0: শ্রোতা বন্ধু, বহুজন হিতায় বহুজন সুখায় মন্ত্রক পাথেয় করে অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী নিজের যাত্রা জারি রাখিছে। সবু বর্গর শ্রোতা দৃষ্টি রাখি কার্যক্রমমান প্রসারণ করে আসুছি। আকাশবাণীর 90 বর্ষ পূরণ পরিপ্রেক্ষী এবে রয়েছে এক বার্তা।
1: নমস্কার, মু প্রণতি বেহেরা ওড়িয়া ভাষা সাহিত্যরে অধ্যাপনা করে। বহুজন হিতায় বহুজন সুখায়র মন্ত্র নেই আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও আজি ভারতর নগর সহর গাঁ পল্লী ও গলি গলিরে গুঞ্জরিত। 8 জুন 1936 প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া রেডিও আজি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার অহেতুক উন্নতি ও অগ্রগতি পরে মধ্যে নিজের গুরুত্ব ও মাধুর্য হরাই না এবং আজি এহা ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সহ সামাজিক জনজীবনকু প্রতিনিধিত্ব করিবা সহ সেবা যোগাই আসিছে। সর্বপ্রথমে 1927 জুলাই 23 তারিখরে এক ঘরোই সংস্থা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বা আইবিসি দ্বারা ভারতরে রেডিও প্রসারণ আরম্ভ হেলা। সেইদিন বম্বে রেডিও ও তাহার এক মাস পরে কালকাটা রেডিওরু প্রথম প্রসারণ আরম্ভ হয়েছিল আমাদের প্রথম ও দ্বিতীয় বেতার কেন্দ্র ভাবরে। আজি আকাশবাণী বিভিন্ন ভাষা, উপভাষা ও প্রান্তীয় ভাষায় নিজের কার্যক্রম জারি রাখিছে এবং ভারত উপমহাদেশর 92% অঞ্চল আকাশবাণী প্রসারণ অন্তর্ভুক্ত হয়েবা বেড়ে 99.12% জনভাগ পাখে পৌঁছি পারিছি, যে গুন্থি হয়ে রয়েছে 23 গোটি ভারতীয় মুখ্য ভাষা ও 178টি উপভাষার সংখ্যাতীত সাংস্কৃতিক, সামাজিক, সাহিত্যিক, আর্থিক ও কৃষিভিত্তিক বহুজন হিতায় বহুজন সুখায় কার্যক্রম। বর্তমান আকাশবাণী মাধ্যমে বিভিন্ন সরকারি যোজনা ও সরকারি কার্যক্রমকু পৌঁছা যাই পারুছি সহজরে। এমিতিকি প্রধানমন্ত্রীঙ্কর মন কি বাত কার্যক্রম মাধ্যমে মধ্যে সে লোকঙ্কর নিকটবর্তী হয়ে পারুছন্তি। আজি যে শিখর উপরে আমি ঠিয়া হয়েছে সেইটি আকাশবাণীর ভূমিকা উপরে আলোচনা কলাবেলে আমি হৃদয়ঙ্গম করে পারিবা যে সারা বিশ্বর সমস্ত গুরুত্বপূর্ণ খবরাবলীর তুরন্ত প্রসারণ সহ শিক্ষাদান ব্যবস্থা, আর্থিক বিকাশ, কৃষিভিত্তিক মার্গদর্শন, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যর উন্নতি, ব্যক্তিত্ব পরিচালনা সমেত মনোরঞ্জনর এক বলিষ্ঠ ও প্রকৃত মাধ্যম পালটি যাইছে।

0: শ্রোতাবন্ধু, সবুজ বনানী, পর্বতমালা, প্রাকৃতিক শোভারাজি এবং জৈব বিবিধতার পরিপূর্ণ আমার প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সম্পদ, এর যত্ন ও সুরক্ষা করা আমার দায়িত্ব। কারণ প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত রহিলে জলবায়ু মধ্যে সন্তুলিত হয়ে রহিপার, আউ আমি মধ্যে সুস্থ রহিপারিবা। সেথিপাই এর সুরক্ষাকে নিয়ে সচেতন রহিবার আবশ্যকতা রয়েছে। এহাকু দৃষ্টিরে রাখি প্রতিবর্ষ মে মাস 22 তারিখরে আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস পালিত হয়ে আসুছি। এই পরিপ্রেক্ষীরে আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রমে পরিবেশ সম্পর্কিত আলোচনার বিষয় রয়েছে আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস। আলোচক অশোক কুমার পাত্র।
1: জৈব বিবিধতা অক্ষত রাখবার গুরুত্ব সম্পর্কে জনসাধারণ সচেতন করা ও জৈব বিবিধতার সংরক্ষণ পাই অগ্রাধিকার ভিত্তিতে সমুচিত কার্যানুষ্ঠান গ্রহণ করা লক্ষ্য নেই প্রতিবর্ষ মে 22 তারিখে পালিত হয়ে আসছে আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস। জনসাধারণ জীবন ও জীবিকার নিরাপত্তা পাই জৈব বিবিধতা হি হেউছি মেরুদণ্ড সদৃশ। জৈব বিবিধতার মহত্ব বিষয়ে সচেতনতা সৃষ্টি করা সহ জৈব বিবিধতা ক্ষয় সমেত বিশ্বস্তরীয় প্রসঙ্গ উপরে ধ্যান দেওয়া পাই 22 মে'রে আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস পালন করা যাই থাকে। প্রকৃতি এবং মানব জীবন মধ্যে এক স্থায়ী সম্পর্ক রয়েছে। আমার খাদ্য এবং স্বাস্থ্য পাই আমি সুস্থ বিবিধ প্রাকৃতিক প্রণালী উপরে নির্ভর করু। প্রকৃতি সবুকিছি দেইছি, আমি প্রকৃতরে প্রকৃতির লাভবান, তেণু নিজক রক্ষা করা প্রকৃতি সংরক্ষণ করা আবশ্যক, এ এক জরুরি আবশ্যকতা। জৈব বিবিধতা দুইটি শব্দ জৈব এবং বিবিধতার উৎপন্ন, এ পৃথিবীর সমস্ত প্রকার জীবনক বুঝায়, যেপরিক উদ্ভিদ, প্রাণী, কবক এবং অতি ক্ষুদ্র অণুজীব, এসবা বাসস্থানক সূচিত করে। এথিরে কোনোসি সন্দেহ নাহি যে জৈব বিবিধতা বহুসংখ্যক দ্রব্য এবং সেবা যোগাই থাকে যাহা আম জীবনকু বঞ্চাই থাকে। ব্রাজিলর রিওডি জেনেরিওরে পৃথিবী সম্মিলনী ভাবে জনাশুনা মিলিত জাতিসংঘর পরিবেশ এবং বিকাশ সম্মিলনীরে নেতা মানে নিরন্তর বিকাশ পাই রণনীতি উপরে সহমত হয়েছিলে। নিরন্তর বিকাশ হেউছি বিশ্বর লোকঙ্ক আবশ্যকতা পূরণ করিবার এক মাধ্যম এবং এ ভবিষ্যৎ পিঢ়ি পাই পৃথিবীকে সুস্থ এবং জীবিত রাখিব। পৃথিবী সম্মিলনীরে সর্বোচ্চ চুক্তিনামা মধ্যে গোটিয়ে হল জৈব বিবিধতা সম্মিলনী। এই সম্মিলনী 19 ডিসেম্বর 1993 কার্যকারী হয়েছিল এবং এখন আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস ভাবে পালন করা নিষ্পত্তি গ্রহণ করা যাই। 2001 পরঠার এখন 22 মে'রে প্রতিবর্ষ পালন করা যাচ্ছে। সারা বিশ্বরে আন্তর্জাতিক জৈব বিবিধতা দিবস পালিত হচ্ছে। জৈব বিবিধতা এভাবে এক স্তম্ভ যা উপরে আমার সভ্যতা দণ্ডায়মান। আমার যাবতীয় বৈষয়িক উন্নতি সত্ত্বে আমি আমার জল, খাদ্য, ঔষধ, পোশাক, ইন্ধন, আশ্রয় ও শক্তি পাই সম্পূর্ণ ভাবে সুস্থ ও সক্রিয় পরিসংস্থা উপরে নির্ভরশীল। তেণু আমার জৈবিক সম্পদর সম্মান, সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ জরুরি। যদিও ভবিষ্যৎ পিঢ়ি পাই জৈব বিবিধতা এক বিশ্বস্তরীয় মূল্যবান সম্পদর মান্যতা পাইছি, তথাপি কতক মানবীয় কার্যকলাপ যোগ বিভিন্ন প্রজাতি সংখ্যার উল্লেখনীয় হ্রাস ঘটি চালছি। তেণু জৈব বিবিধতা সম্পর্কিত প্রসঙ্গগুলিক সম্পর্কের সচেতনতা সৃষ্টি পাই জাতিসংঘ পক্ষের প্রতিবর্ষ এই দিবস পালন পাই ঘোষণা করা যাইছি। এদ্বারা প্রাকৃতিক জগত সহিত আমার সম্পর্কর পুনঃসমীক্ষা করিয়া পাই বিশ্ব সমুদায়কু আহ্বান করা যাইছে। বেদ, উপনিষদ, পুরাণ, গীতা, ভাগবত আদি গ্রন্থরে আম প্রাচীন ভারতীয় সভ্যতা এবং সামাজিক জীবনর মূল্যবোধ সংরক্ষিত হয়ে রয়েছে। আম সামাজিক এবং সাংস্কৃতিক জীবনকু শৃঙ্খলিত ঢঙ্গরে গড়ি তোলিবা পাই যেউ সবু মূল্যবোধ আবশ্যক সেসব এই গ্রন্থরে বিস্তৃত ভাবে বর্ণিত হয়েছে। সনাতন ধর্ম অনুসারে ধরিত্রী হচ্ছে আম মা। এপরে মনুষ্যর যেতিকি অধিকার অন্য সমস্ত প্রাণীকর সেতিকি অধিকার রয়েছে। সহজীবন ଏବଂ ସହ ଅସ୍ତିତ୍ୱର ମୂଲ୍ୟ ଏହି ଧର୍ମର ସବୁଠାରୁ ବଡ଼ ପୁଞ୍ଜି। ଜୈବବିବିଧତା ସୁନିଶ୍ଚିତ ପାଇଁ ଏଠାରେ ପ୍ରକୃତିର ବିଭିନ୍ନ କାରକ ଯଥା ବୃକ୍ଷଲତା, ପଶୁପକ୍ଷୀ, ସରୀସୃପ, ଜଳ, ବାୟୁ, ମୃତ୍ତିକା, ଅଗ୍ନି, ପ୍ରସ୍ତର, ପର୍ବତ, ଗ୍ରହ, ନକ୍ଷତ୍ର ଆଦି ପୂଜାର୍ଚ୍ଚନାର ବ୍ୟବସ୍ଥା ରହିଛି। ଏହା ମାଧ୍ୟମରେ ଆମେ ପ୍ରକୃତିର ବିଭିନ୍ନ ପବିତ୍ରତାକୁ ଚିହ୍ନଟ କରୁଛୁ, ସମୟକ୍ରମେ ତାହାର ପ୍ରଶଂସା କରିବା ସହିତ ସଂରକ୍ଷଣ ପାଇଁ ଅଣ୍ଟା ଭିଡ଼ିଛୁ। ବାୟୁମଣ୍ଡଳ, ବାରିମଣ୍ଡଳ ଏବଂ ଅଶ୍ମମଣ୍ଡଳ ମଧ୍ୟରେ ଏକ ସହ ଅସ୍ତିତ୍ୱର ସିଦ୍ଧାନ୍ତ ଉପରେ ବୈଦିକ ସଭ୍ୟତା ଛିଡ଼ା ହୋଇଥିଲା। ଜୀବନର ଉତ୍ପତ୍ତି ଜଳରୁ ହୋଇଛି। ଜଳର ଶୁଦ୍ଧତା ସୁନିଶ୍ଚିତ ନକରି ଜୀବନ ରକ୍ଷା ହୋଇପାରିବ ନାହିଁ। ଜଳ ପ୍ରଦୂଷଣକୁ ରୋକିବା ପାଇଁ ନଦୀ, ହ୍ରଦ ସମେତ ବିଭିନ୍ନ ଜଳ ଉତ୍ସକୁ ପୂଜା କରାଯାଉଥିଲା। ବୈଦିକ ସଭ୍ୟତାର ଲୋକମାନେ ଜାଣିଥିଲେ ପର୍ବତ, ଜଙ୍ଗଲ ଏବଂ ତୃଣଭୂମି ହେଉଛି ଜୈବ ବିବିଧତାର ଅମାପ ଭଣ୍ଡାର। ଜୀବନ ରକ୍ଷାକାରୀ ପରିବେଶୀୟ ତନ୍ତ୍ରର ସଂରକ୍ଷଣ ପାଇଁ ଏହା ଅତ୍ୟନ୍ତ ଜରୁରୀ ଥିଲା। ବୈଦିକ ସଂସ୍କୃତିର ବିଶ୍ୱାସ ଅନୁଯାୟୀ ମାନବଙ୍କ ପରି ଉଦ୍ଭିଦମାନଙ୍କର ମଧ୍ୟ ଚେତନା ଅଛି। ଉଦ୍ଭିଦମାନେ ଯନ୍ତ୍ରଣା ସହିତ ଆନନ୍ଦକୁ ମଧ୍ୟ ଅନୁଭବ କରନ୍ତି। ଏହି ବିଶ୍ୱାସର ଫଳସ୍ୱରୂପ ଉଦ୍ଭିଦ ଏବଂ ସେମାନଙ୍କର ଉତ୍ପାଦଗୁଡ଼ିକ ଆମେ ରୀତିନୀତିର ଅବିଚ୍ଛେଦ୍ୟ ଅଙ୍ଗ ପାଲଟିଗଲେ। ଆଜି ମଧ୍ୟ ଭାରତୀୟ ଗ୍ରାମୀଣ ପରିବେଶରେ ଅସ୍ୱସ୍ଥ ବର, ଅଁଳା, ନିମ୍ବ, ଅଶୋକ, କଦମ୍ବ, ବଉଳ, ବେଲ, ତୁଳସୀ, ଆମ୍ବ, ନଡ଼ିଆ, କଦଳୀ, ପାନ, ଚନ୍ଦନ, ରୁଦ୍ରାକ୍ଷ, ପଦ୍ମ, ପାରିଜାତ, ଦୁବଘାସ ଭଳି ବୃକ୍ଷଲତା ପୂଜାର୍ଚ୍ଚନାର ଅତ୍ୟାବଶ୍ୟକ ଅଂଶ ରୂପେ ବ୍ୟବହୃତ ହେଉଛି। ବାୟୁମଣ୍ଡଳରେ ଅମ୍ଳଜାନ ଓ ଅଙ୍ଗାରକାମ୍ଳର ନିୟନ୍ତ୍ରଣକୁ ବଜାୟ ରଖିବାରେ ବୃକ୍ଷଲତାର ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ରହିଛି। ଏକଥା ବୈଦିକ କାଳର ଲୋକମାନେ ବେଶ୍ ଭଲ ଭାବରେ ଜାଣିଥିଲେ। ସର୍ବନିମ୍ନ ସମ୍ବଳ ସହିତ ବଞ୍ଚିବା ଏବଂ ପ୍ରାକୃତିକ ସମ୍ପଦର ନ୍ୟାୟପୂର୍ଣ୍ଣ ବ୍ୟବହାର ଥିଲା ବୈଦିକ ସଭ୍ୟତାର ଦୁଇଟି ମୁଖ୍ୟ ନୀତି, ଯାହା ମାନବ ଜୀବନକୁ ନିୟନ୍ତ୍ରଣରେ ରଖିଥିଲା। ଭାରତବର୍ଷର ଶେଷ ହିନ୍ଦୁ ସମ୍ରାଟ ହର୍ଷବର୍ଦ୍ଧନଙ୍କ ରାଜୁତି ସମୟରେ, ବିଶେଷ କରି ବିଦେଶୀ ଶାସନ କାଳରେ, ପ୍ରାଚୀନ ବୈଦିକ ସଂସ୍କୃତି, ପରମ୍ପରା ଓ ମୂଲ୍ୟବୋଧ ଦ୍ରୁତଗତିରେ ଅବକ୍ଷୟ ହୋଇ ଚାଲିଲା। ଏଭଳି ସ୍ଥିତିରେ ଆମର ସମଗ୍ର ବିଶ୍ୱ ଦୃଷ୍ଟିଖଣ୍ଡିତ ହେବାରେ ଲାଗିଲା। କମ୍ ହିଁ ଅଧିକ, ଆଜି ଅଧିକ ମଧ୍ୟ କମ୍ ଅଟେ। ସର୍ବେ ଭବନ୍ତୁ ସୁଖିନ, ଆଜି ଅହମ୍ ଭବନ୍ତୁ ସୁଖିନ। ବସୁଧୈବ କୁଟୁମ୍ବକମ୍, ଆଜି ଲିଭ୍ ଇନ୍ ରିଲେସନ୍ସିପ୍, ମୁଁ ନୁହେଁ ତୁମେ, ଆଜି ତୁମେ ନୁହେଁ ମୁଁ। ପ୍ରକୃତି କେନ୍ଦ୍ରିକ ଆଜି ଆତ୍ମକେନ୍ଦ୍ରିକ, ଏବଂ ପରିବେଶ ସହ ବନ୍ଧୁତା ଆଜି ପରିବେଶ ସହ ଶତ୍ରୁତାରେ ପରିବର୍ତ୍ତିତ ହୋଇଛି। ସବୁକିଛି ମୋର ଏବଂ ଏହା କେବଳ ମୋ ପାଇଁ, ଏଭଳି ଅନୁଭବ ଆଜି ମଣିଷଙ୍କ ଭିତରେ ଦୃଢ଼ ଭାବରେ ଘର କରିନେଇଛି। ମୁଁ କାର ଆଜି ସର୍ବୋଚ୍ଚ ସ୍ତରରେ ପହଞ୍ଚିଛି। ପ୍ରକୃତି ଆମ ଆତ୍ମାର ବିସ୍ତାର। ଏଭଳି ବୈଦିକ ବିଚାର ଆମ ଚିନ୍ତାଧାରାରୁ କ୍ରମଶଃ ଲୁପ୍ତ ପାଇବାକୁ ଯାଉଛି। ପ୍ରାକୃତିକ ପରିବେଶ ସହ ରହିଥିବା ଆମ ନିବିଡ଼ତାକୁ ଆମେ ଅନୁଭବ କରିପାରୁନାହୁଁ। ଆମେ ବ୍ୟକ୍ତିବାଦୀ, ଉପଭୋକ୍ତାବାଦୀ ମାନସିକତାକୁ ଜୀବନର ଲକ୍ଷ୍ୟ କରିନେଇଛୁ। ଫଳସ୍ୱରୂପ ପ୍ରାକୃତିକ ସମ୍ପଦ ଅତ୍ୟଧିକ ମାତ୍ରାରେ ଶୋଷିତ ହୋଇଚାଲିଛି। ପ୍ରାକୃତିକ ଅବକ୍ଷୟଗୁଡ଼ିକ ପ୍ରଭାବହୀନ ହୋଇଛି। ଜଙ୍ଗଲରେ ମୂଲ୍ୟବାନ ବୃକ୍ଷଲତା, ବିରଳ ଜୀବଜନ୍ତୁଙ୍କ ସଂଖ୍ୟା ହ୍ରାସ ପାଉଛି। ନଦୀ, ହ୍ରଦ ଆଦି ଜଳାଶୟ ଶୁଖିଯାଉଛି। ଏଥିରେ ମଇଳା ଆବର୍ଜନା ଜମା ହେଉଛି। ଅନେକ ସ୍ଥାନରେ ଏଗୁଡ଼ିକ ବିଲୁପ୍ତ ହୋଇଗଲେଣି। ବାୟୁମଣ୍ଡଳ ବହୁମାତ୍ରାରେ ପ୍ରଦୂଷିତ ହେଉଛି। ପୃଥିବୀର ତାପମାତ୍ରା ବୃଦ୍ଧି ପାଉଛି। ମାନବ ଶରୀର ଜଳ, ଆକାଶ, ବାୟୁ, ଅଗ୍ନି ଓ ପୃଥିବୀ ପରି ପଞ୍ଚତତ୍ତ୍ୱରେ ଗଢ଼ା। ଏହି ପାଞ୍ଚଟି ତତ୍ତ୍ୱ ପୃଥିବୀ ପୃଷ୍ଠାରେ ଜୀବନର ଆଧାର। ଆମେରିକୀୟ ଅନ୍ତରୀକ୍ଷୀୟ ଗବେଷଣା ସଂସ୍ଥା ନାସାର ତଥ୍ୟ ଅନୁଯାୟୀ କୌଣସି ଦ୍ୱିତୀୟ ଗ୍ରହରେ ମାନବ ସଭ୍ୟତାର ଜୀବନ ଧାରଣ ପାଇଁ ଏହି ପାଞ୍ଚଟି ତତ୍ତ୍ୱ ନିହାତି ଜରୁରୀ। ତାହା ହେଲା ଜଳ, ସୂର୍ଯ୍ୟାଲୋକ, ଅମ୍ଳଜାନ, ମଣିଷକୁ ଶୋଇଲା ଭଳିଆ ତାପମାତ୍ରା ଏବଂ ଯବକ୍ଷାରଯାନ। ହେଲେ ଦୁଃଖର କଥା, ଧର୍ମୀୟ ଓ ବୈଜ୍ଞାନିକ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଜୀବନ ପାଇଁ ଆବଶ୍ୟକ ଏସବୁ ତତ୍ତ୍ୱର ବିନାଶ କାର୍ଯ୍ୟକୁ ମନୁଷ୍ୟ ଆଜି ଖୁବ୍ କ୍ଷିପ୍ର ଗତିରେ ଆରମ୍ଭ କରିଦେଇଛି। ପୃଥିବୀରେ ଜୀବନ ଧାରଣ ପାଇଁ ଯେଉଁ ସବୁ ତତ୍ତ୍ୱ ଅନିବାର୍ଯ୍ୟ, ସେସବୁ ମଧ୍ୟରୁ ଅଧିକାଂଶକୁ ଆମେ ନଷ୍ଟ କରିସାରିଛୁ ଅବା ନଷ୍ଟ କରିବା ଦିଗରେ ମାଡ଼ି ଚାଲିଛୁ। ଏହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆମେ ଯଦି ସମସାମୟିକ ବିପଦପୂର୍ଣ୍ଣ ପରିସ୍ଥିତିରେ ଜୈବବିବିଧତାର ସଂରକ୍ଷଣ ପାଇଁ ଚାହିଁବା, ତେବେ ଆମକୁ ଆମ ବୈଦିକ ସଂସ୍କୃତି, ପରମ୍ପରା ଏବଂ ପ୍ରକୃତି ସହ ରହିଥିବା ସମ୍ପର୍କ ସହିତ ମାନବ ସମାଜର ସୌହାର୍ଦ୍ଦ୍ୟକୁ ପୁନର୍ବାର ଅବସ୍ଥାପିତ କରିବାକୁ ପଡ଼ିବ। ପ୍ରକୃତିକୁ ବଞ୍ଚାଇବା ପାଇଁ ସମସ୍ତଙ୍କ ପ୍ରତିବଦ୍ଧତା ଆବଶ୍ୟକ। ଏଥିପାଇଁ ସର୍ବପ୍ରଥମେ ଆମକୁ ଏହା ସ୍ୱୀକାର କରିବାକୁ ହେବ ଯେ ଜୀବନ ଜିଇଁବା ପାଇଁ ବର୍ତ୍ତମାନର ଆମ ବିଚାରଧାରା ଉଚିତ ଏବଂ ନ୍ୟାୟସଙ୍ଗତ ନୁହେଁ। ତତ୍ ସହିତ ଆମକୁ ଏହା ମଧ୍ୟ ସ୍ୱୀକାର କରିବାକୁ ପଡ଼ିବ ଯେ ଆମେ ପ୍ରକୃତି ପ୍ରତି ନିଷ୍ଠୁର ହୋଇପଡ଼ିଛୁ ଏବଂ ଆମର ଅସୀମ ଲାଳସା ପୂରଣ ପାଇଁ ଆମେ ଜୈବ ବିବିଧତାକୁ କ୍ଷତି ପହଞ୍ଚାଇ ଚାଲିଛୁ। ଆମ ଦେଶର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ରହିଥିବା ଭିନ୍ନ ଭିନ୍ନ ପରିବେଶ, ଜଳବାୟୁ ଓ ଭୌଗୋଳିକ ଅବସ୍ଥିତିକୁ ନେଇ ଏକାଧିକ ଜୈବ ବିବିଧତାପୂର୍ଣ୍ଣ ସ୍ଥାନ ରହିଛି। ଭାରତ ସରକାର ଏବଂ ଭିନ୍ନ ଭିନ୍ନ ରାଜ୍ୟ ସରକାର ଏହି ସବୁ ଜୈବ ବିବିଧତାପୂର୍ଣ୍ଣ ସ୍ଥାନଗୁଡ଼ିକୁ ସ୍ୱତନ୍ତ୍ର ଭାବେ ମାନ୍ୟତା ଦେଇଛନ୍ତି। ଏହି କ୍ରମରେ ଓଡ଼ିଶାରେ ହଜାର ହଜାର ବର୍ଗ କିଲୋମିଟର ପରିବ୍ୟାପ୍ତ ଶିମିଳିପାଳ ଜାତୀୟ ଉଦ୍ୟାନ ସମେତ ଭିତରକନିକା ଜାତୀୟ ଉଦ୍ୟାନ ହେଉଛି ଦୁଇଟି ପ୍ରମୁଖ ଜୈବ ବିବିଧତାପୂର୍ଣ୍ଣ ସ୍ଥାନ। ଗନ୍ଧମାର୍ଦ୍ଦନ ପର୍ବତ୍ୟାଞ୍ଚଳକୁ ଓଡ଼ିଶାର ତୃତୀୟ ଜୈବ ବିବିଧତା ଐତିହ୍ୟସ୍ଥଳୀର ମାନ୍ୟତା ମିଳିଛି। ବଲାଙ୍ଗୀର ଓ ବରଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ପରିବ୍ୟାପ୍ତ ଗନ୍ଧମାର୍ଦ୍ଦନ ପର୍ବତର 190 ବର୍ଗ କିଲୋମିଟର ଅଞ୍ଚଳକୁ ଏହି ଜୈବ ବିବିଧତା ଐତିହ୍ୟସ୍ଥଳୀରେ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ କରାଯାଇଛି। ଏନେଇ ରାଜ୍ୟ ଜଙ୍ଗଲ ପରିବେଶ ଓ ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନ ବିଭାଗ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଛି। ଗନ୍ଧମାର୍ଦ୍ଦନ ପର୍ବତ୍ୟାଞ୍ଚଳ ପ୍ରାୟ 1200 ପ୍ରଜାତିର ଉଦ୍ଭିଦ, 500 ପ୍ରଜାତିର ପ୍ରାଣୀ ଦେଖିବାକୁ ମିଳେ। ଏଠାରେ ଦେଖାଯାଉଥିବା ଉଦ୍ଭିଦ ମଧ୍ୟରେ ପ୍ରାୟ 500ରୁ ଅଧିକ

0: শ্রোতা বন্ধু, স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করিবার স্বাস্থ্যকর তথা প্রদূষণ মুক্ত পরিবেশর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তেবে পরিবেশকু সুস্থ তথা প্রদূষণ মুক্ত করিবা পাই কেউ কেউ দিগ প্রতি দৃষ্টি দেবার আবশ্যকতা রয়েছে, আসন্তু এ বিষয়ে কিছু কথা জানিবা।
1: নমস্কার, মু বিজয় কুমার ভোই, উপপরিবেশ যন্ত্রী, রাজ্য প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড, আঞ্চলিক কার্যালয় রাউরকেলা। পরিবেশকু সুস্থ প্রদূষণ মুক্ত করিবা পাই আমি কিছু মুখ্য দিগরে ধ্যান দেবার দরকার আছে। আজিকার যে সময় যে আসছে এইপাই ব্যক্তিগত দায়িত্ব, সমুদায় অংশগ্রহণ ও সরকারি পদক্ষেপ আবশ্যক। তো আমার যে মুখ্য দিগগুলো হচ্ছে আমি যেটা ধ্যান দেওয়া পরিবেশ সুস্থ ও প্রদূষণ মুক্ত করা, প্রথম তো হচ্ছে বায়ু প্রদূষণ নিয়ন্ত্রণ। যানবাহনের যে ধূয়া বাহুছে তা কমাইব পড়ব, স্বচ্ছ ইন্ধন ব্যবহার করা পড়ব, সাধারণ যাতায়াতকে বড়াইব পড়ব। আমি যে ইন্ডিভিজুয়াল যে নিজে নিজে আমার সমস্তে জাঁথে আমি সমস্তে এবে নিজ নিজ ঘরে গোটে গোটে কার রাখছেন আমি, তো সেসব আমি চাহিবা কি আমি কেমতি গভর্নমেন্ট ভেহিকল কিংবা প্রাইভেট ভেহিকল বস্রে যা আসা করা, তো সেই ফলরে আমার যানবাহনের ধূয়া যে বাহুছে তা আমি কমাই পার। এবং আমার যে রয়েছে ওয়েস্ট ম্যাটেরিয়াল, যেটা ওয়েস্ট ম্যাটেরিয়াল এবং প্লাস্টিক অবশিষ্ট বস্তু ও প্লাস্টিককে জড়াইবা বন্ধ করা, সেইভাবে ভাবে আমার প্রমুখ দিগ মধ্যে আসছে আমার অবশিষ্ট প্রবন্ধন সঠিক ভাবে ব্যবহার করার আছে। আমি যে ঘরে আমার অবশিষ্ট রয়েছে তা আমি তিন প্রকার আলগা আলগা করে দেওয়া, যেটা তরল গোটে করা, শুষ্ক গোটে করা, আর যেটা বিপজ্জনক যেটা আছে গোটে করা। তো আমি এটা যেমনি কোচু ইংলিশে যদি কহিবা, আমি লিকুইড ওয়েস্ট কু লিকুইড ওয়েস্ট কু অলগা করা, ড্রাই ওয়েস্ট কু অলগা করা, এবং যেটা হাজার্ড আছে যেটা মানে সব নিয়া লাগিবার চান্সেস আছে তাকে মধ্যে অলগা কলে আমি তাকে অলগা করে সারা পরে আমি আমার যে মুনিসিপালিটি অছু যদি আমি মুনিসিপালিটি এরিয়ার মুনিসিপালিটি কু দেলে সেমানে তাকে তার পুনঃচক্রাবলী প্রসেস কু নেই পারিবে। সেমতি আমি দেখিবা এই যে যদি আমার ঘরে যেতিকি বাহারুচি তরল এবং শুষ্ক তাকে ঠিক জায়গায় আমি যদি পুনঃচক্রাবলী করে পারিবা, তার কম্পোস্ট বনা হচ্ছে এবং সেই কম্পোস্ট কু আমি পুনি ফার্টিলাইজার হিসাবে আমি আমার যে চাষ করছু কিংবা পরিবা চাষ হোক কি গছ চাষ হোক যেতে আমি তাকে কম্পোস্ট ইউজ কলে সেটা মাটির যে উর্বরতা বড়াই পার। তৎসহিত আমার একবারিয়া প্লাস্টিক কু মধ্য বন্ধ করা পড়ব, এবং আমি যে জল সঞ্চয় যে করছু আমি জল সঞ্চয় কমাইব পড়ব, এবং জল প্রদূষণ কু মধ্যে রোকিয়া পড়ব, এবং যে আমার ডিফরেস্টেসন যে হচ্ছে বন সুরক্ষা করা পড়ব, এবং গছ কু মধ্যে লগাইব পড়ব, এবং সস্তায়ী জীবনশৈলী অনুসরণ করা পড়ব। তা সহিত পরিবেশ সচেতনতা যে হচ্ছে সেটা কু মধ্যে আমাকে বড়াইব পড়ব। এইসব দিগ যদি আমি ধ্যান দেবা আমি এক প্রদূষণ মুক্ত, স্বস্থ এবং আনন্দময় পৃথিবী গড়ি পার। ধন্যবাদ, নমস্কার।

শ্রোতা বন্ধু, এবে রয়েছে যোগ সম্পর্কে জানিবা কথা। শ্রোতা বন্ধু, যোগ হেউচি জীবনী শক্তি। যোগ হেউচি উত্তম স্বাস্থ্য প্রাপ্তির এক প্রমুখ মার্গ। যোগ নিরোগ রক্ষে। যোগ দ্বারা জগতর কল্যাণ হয়ে থাকে। যোগ শারীরিক মানসিক সুস্থতা প্রদান করা সহ আধ্যাত্মিক স্তরক বিকশিত করে থাকে। তেণু যোগ প্রাণায়াম আদির গুরুত্বক বুঝি প্রত্যেকে এহাকু নিজ জীবনরে সামিল করা দরকার, যাহা ফলরে প্রত্যেকে শারীরিক মানসিক স্তরে সুস্থ রহিবা সহিত হয়ে পারিবে উত্তম স্বাস্থ্যর অধিকারী।

শ্রোতাবন্ধু, বৃক্ষরোপণ করা, সবুজিমাময় পরিবেশ সৃষ্টি করা, পরিবেশর যত্ন নেওয়া, পরিবেশকে সুরক্ষিত করে রাখা আম সমস্ত দায়িত্ব। তেণু আসন্তু সচেতন হওয়া, অধিকরু অধিক বৃক্ষরোপণ করা ও এর যত্ন নেওয়া এবং আম পরিবেশর সুরক্ষা করা। এই থিলা শ্রোতাবন্ধু আজির স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম। আজির অধ্যায়টি কেমিতি লাগিলা সেই সম্পর্কে মতামত লেখিবে নিশ্চয়। আমার ঠিকনা স্বচ্ছ পরিবেশ সুস্থ জীবন কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তবে শ্রোতাবন্ধু আজ এতিকি রহুছু, নমস্কার।

0: ଓ ରାଜ୍ୟ ସରକାର ମୋଟ 138,000 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ସବସିଡି ଦେଉଛନ୍ତି। ପିଏମ୍ ସୂର୍ଯ୍ୟଘର.gov.in ରେ ଆଜି ହିଁ ଆବେଦନ କରନ୍ତୁ।
1: କଣ ଆପଣଙ୍କ ପିଲା ଓଡ଼ିଆ ମିଡିୟମରେ ନର୍ସରୀ ଠାରୁ ସପ୍ତମ ଶ୍ରେଣୀ ମଧ୍ୟରେ ପାଠ ପଢୁଛି କି? ତାକୁ କୋଉଠି ଟ୍ୟୁସନ ଦେବେ ବୋଲି ଆପଣ ଚିନ୍ତିତ ଅଛନ୍ତି କି? ତେବେ ଆଦୌ ଚିନ୍ତା କରନ୍ତୁ ନାହିଁ, କାରଣ ଆପଣଙ୍କ ସମସ୍ତ ଚିନ୍ତାର ସମାଧାନ କରିବା ପାଇଁ ଖୋଲିସାରିଛି ସଞ୍ଜୀବନୀ କୋଚିଂ ସେଣ୍ଟର। ଆଜ୍ଞା ହଁ, ଯାହାର ଲୋକେସନ ହେଲା କ୍ୱାର୍ଟର ନମ୍ବର A29 ସେକ୍ଟର 1 ରାଉରକେଲା। ଆମକୁ ଫୋନ କରିବାର ନମ୍ବରଟି ହେଲା 8114901681।
2: শ্রোতাবন্ধু ট্যুন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্র শুণছেন হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত। পরবর্তী গীতটি শুণবা কভি খুশি কভি গম কথাচিত্রর, যেউঁথে কণ্ঠশিল্পী সোনু নিগম, অলকা ইয়াগ্নিক। গীত রচনা করেছেন অনিল পাণ্ডে, সঙ্গীত সংযোজনা করেছেন সুদেশ।

0: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচার ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচার।
1: শ্রোতা বন্ধু, আপনার শুনছেন ভক্তি গীতার কার্যক্রম আরতি। শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনবাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এ টেলিফোন নম্বর রে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। আরতি কার্যক্রম পরবর্তী কণ্ঠশিল্পী প্রদীপ কুমার মিশ্র। শুনন্তু এই গীতটি ললিতমোহন পট্টনায়ক রচনার।

শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ। সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচর ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচর।

ପ୍ରଜାକଲୋ ନାରୀମହଲ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଜି ଏଥିରେ ଶୁଣିଲେ ଆଲୋଚନା ବେଟି ବଚାଓ ବେଟି ପଢ଼ାଓ ସମ୍ପର୍କରେ। ଏ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କଲେ ଶିକ୍ଷୟତ୍ରୀ ମୀନାକ୍ଷୀ ପାଢ଼ୀ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରଯୋଜନା କରିଥିଲେ ବସନ୍ତ କୁମାର ସ୍ୱାଇଁ। ଉପସ୍ଥାପନାରେ ଥିଲେ ମୋନାଲିସା ଗୌଡ଼। শ্রোতা বন্ধুমানে টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু। শ্রোতা বন্ধু, উপভোক্তাঙ্ক পাখরে পহঞ্চিবা পাই সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হেউচি আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বরকু 8249809672। নম্বরটি আউথরে কই রাখুচি 8249809672।

রাতে 8 বাজে 30 মিনিটে শুনবে সিনে সঙ্গীত কার্যক্রম। রাতে 10টায় শুনিপারিবে বিজ্ঞান পত্রিকা কার্যক্রম। আজি রাতে 10টা বাজে 30 মিনিটে শুনিবে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াঙ্କ বংশী বাদন। শ্রোতাবন্ধু, এত থিলা চলিত অধিবেশনরে প্রচার হবাক থিবা কার্যক্রম সম্পর্করে সূচনা। বর্তমান শুনন্তু আমার আসন্তাকালীর অধিবেশনরে প্রচার হবাক থিবা কার্যক্রম সম্পর্করে সূচনা। আসন্তাকালি সকাল 6টা বাজে 5 মিনিটে শুনবে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। 6টা বাজে 35 মিনিটে শুনবে শ্রীরামচরিত মানস। সকাল 7টা বাজে

0: নম্বর কে মিসড কল দিয়ে এসএমএস জরিয়ে এবার 29 তারিখ তক নিজের মতামত দিয়ে পারবে। বালেশ্বর চাঁদিপুর সমন্বিত পরীক্ষণ কেন্দ্র আইটিআর স্বদেশী জ্ঞানকৌশল তৈরি হয়েছে সূর্যাস্ত ইউনিভার্সাল রকেট লঞ্চর প্রণালীর দুইদিনিয়া পরীক্ষণ সফলতার সহিত শেষ হয়েছে। পুনের গোটে ঘরের প্রতিরক্ষা সংস্থা তরফ প্রস্তুত এই অত্যাধুনিক রকেট প্রণালী গলা 18-19 তারিখ নিজের শক্তির প্রদর্শন করবার সাথে সবু সামরিক লক্ষ্য হাসল করেছে। মিলিথিবা সূচনা অনুসারে এই পরীক্ষণটি সূর্যাস্ত রকেটর দুইটা ভিন ভিন সংস্করণ ব্যবহার করা যাইতিলা। ইতার সফল পরীক্ষণ উত্তরু সেনা অধিকারী ও প্রতিরক্ষা বিজ্ঞানী মানে খুশি জাহির করেছেন। আপন মানে খবর শুনুছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। স্বতন্ত্র সঘন ভোটর তালিকা সংশোধন এসআইআর র গোটে জরুরি খেপ আইষ্টন মূল হয়েছে। গলা মধ্যরাত্রি নু পূর্ণা ভোটর তালিকাকে রদ করাযাইছে। আইষ্টন পরিগণনা ফর্ম ছাপার কাম মূল হয়েছে। রাজ্যের 3,40,00,000 নু আজকা ভোটর মানক লাগে সমান সংখ্যক পরিগণনা এনুমেরেশন ফর্ম ছাপার কাম করা যাবে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচন অধিকারী সুশান্ত কুমার মিশ্র কইছন। ই ফর্ম ছপা হবার উত্তর ই মাসের 30 তারিখ নু বুথ স্তরীয় অধিকারী মানে ঘর ঘর যাইকরি ভোটর মানক ফর্ম দেবে। দরকার জাগানো সম্পৃক্ত ভোটর মানকর অনুপস্থিতি বুথ স্তরীয় অধিকারী মানে সর্বাধিক 3 সেমানকর নিকে যাবে। অতিরিক্ত মুখ্য নির্বাচন অধিকারীঙ্কর সূচনা অনুসারে পরিগণনা ফর্ম সবু ছাপার লাগে স্বতন্ত্র পদক্ষেপ নিয়েছে। সূচনা অনুসারে এই ফর্মটি ভোটর মানকর ফটো সহ অলগা জরুরি তথ্য রয়েছে। এ বাবদে শ্রী মিশ্র কইছন
1: যে এনুমেরেশন ফর্ম গুড়ি বর্তমানে ডাউনলোড হয়ে গেল সবু জেলার সবু কনস্টিচুয়েন্সি পাই ডাউনলোড হয়ে যাই আমি তারপরে ইয়াকু তার যে প্রিন্টিং কাম সারিব তাকু আমি মুদ্রণ করিব। এইটা সরি সারিলা পরে 30-5 রু আরম্ভ করি 28-6 পর্যন্ত পাখাপাখি গোটে মাস আমার যে বিএলও মানে বুথ স্তরীয় অধিকারী মানে আছেন সেমানে ঘরকু ঘর যাই এই যে ফর্ম গুড়ি বিতরণ করিবে সেই ফেজটি আমার বহুত ক্রুশিয়াল আছে। আমি চেষ্টা করছু সেইটি যেমিতি কোনসি প্রকার অসুবিধা নহে কি সমস্ত পাখু সেমানে পৌঁছি পারিবে। সে যে বিএলও মানে অছন্তি সেমানে অন্তত 3-4 পর্যন্ত তাঙ্কর বুথরে সেমানে রহিবে। যদি কোনসি কারণবশত কেহি তাঙ্কু ভেটি পারলে নাই কিমা ইয়ে তাঙ্কু মধ্যে পাইলে নাই তাহলে সেইটি আসিক মধ্যে সে তাঙ্কর ফর্ম নেই পারিবে এবং দেই পারিবে।
0: জ্যেষ্ঠ মাসর অন্ধার পোখর চতুর্থী তিথি ন পুরী শ্রীমন্দির আজ মহাপ্রভুঙ্কর বনক লাগি নীতি হচ্ছে। দ্বিতীয় ভোগমণ্ডপ নীতি শেষ হবার উত্তর সঞ্জর 6 মোলিকি রাতে 10 তক এ নীতি চালবার। বনক লাগি নীতি গোটে গুপ্ত নীতি হয়ে শ্রীজীবমানকর সর্বসাধারণ দর্শন বন্ধ রয়েছে বলে শ্রীমন্দির প্রশাসন তরফ সূচনা দিয়েছে। পৃথিবীকে সুস্থ রাখবার মহুমাছি মানকর গুরুত্বপূর্ণ ভূমিকা আর সেমানা করুথা বহুতে আহ্বানর মোকাবিলা লাগি সচেতনতা সৃষ্টি উদ্দেশ্যে আজ বিশ্ব মহুমাছি দিবস পালন করাযাউছে। পরাগরণ বহনকারী ভাবে মহুমাছি মানকর মহত্ব সমাজর সন্তুলন রক্ষাকারী ভাবে সচেতনতা সৃষ্টি করবার উদ্দেশ্যে মিলিত জাতিসংঘ সাধারণ সভা তরফ 2018 আজের দিনকে বিশ্ব মহুমাছি দিবস ভাবে পালন করা যাইছে। এ বছর এই দিবসর বার্তা রয়েছে মহুমাছি সঙ্গে মিশি করে লোকর লাগি আর পূর্তির লাগি এই সহভাগিতা আমি বঞ্চাই রাখছে। মনুষ ও পরিবেশর মঙ্গল লাগে হাজার হাজার বছর ধরিকি মহুমাছি চাষর পারম্পরিক জ্ঞান সঙ্গে আধুনিক প্রযুক্তির মিশ্রণ লাগে মহুমাছি ও মনুষ লাভ পাইবে বলে এই বছরর বার্তা দিয়েছে। স্থায়ী মহুমাছি পালন খাদ্য সুরক্ষা আর পরিবেশ পরিসংস্থান থেকে এই পরাগ মানকর জরুরি ভূমিকা উপরে পরিবেশবিদ মানে গুরুত্বারোপ করেছেন। বৌদ্ধ জেলা 2025-26 খরিফ বিপণন বছর লাগি ডালুয়া ধান ঘিনা প্রস্তুতি বাবদ জেলাস্তরীয় বৈঠক জেলাপালঙ্কর সদ্ভাবন সভাগ্রহণ হয়ে যাইছে। বৈঠকটি কটামাল বিধায়ক ও জেলা যোজনা কমিটি অধ্যক্ষ কহ্নাই চরণ ডাঙ্গ যোগ দিয়ে চাষীমানকর সুবিধা ও ধান ঘিনাকে ঠিকভাবে করবার উপরে জোর দিয়েছেন। এই চলতি ডালুয়া ঋতু লাগে জেলান পহলা ক্ষেপে 1,88,950 কুইন্টাল ধান ঘিনবার লক্ষ্য ধারিজ করা যাইছে। রাজ্যের বড়ভাগে জাগান গরম আ গুলগুলি পাগরাগি রয়েছে। পশ্চিম ওড়িশার বহুতে জায়গার তাপমাত্রা 40 উপরে রহুথিবার সূচনা মিলিছে। এবার হপ্তে তক রাজ্যের ভিন ভিন জেলান তাপমাত্রা 2-3 তক বড়বার সম্ভাবনা অছে বলে ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ কুহাযাইছে। সেয়াড়ে 46 তাপমাত্রা সহ ঝারসুগুড়া হয়েছে রাজ্যের সবনু ততলা সহর। সম্বলপুর রেকর্ড হল 45 সেলসিয়াস। শেষে মুখ্য খবর ফের ঘায় ओडिशा ना पूंजी निवेश आउ शिल्पायन क्षेत्र थी अधिका सहयोग करबा जापा कहले मुख्यमंत्री बाहला जुक्त दी परीक्षा पर राज्य 85.85% परीक्षार्थी हेले पास राज्य स्वतंत्र सघन भोटर तालिका संशोधन प्रक्रिया गुडे जरूरी खेप

0: ভাই বহন মানকে বইলে আইবা 24 ঘন্টা ভিতরে আমার জিলার পাকটা প্রায়ত সফার হওয়া বলি করি জনা পড়ুছে শুক্রু হলে ফের কেন কেনতা টিকে রয়েছে মেঘ পাক ফের রহি পারে আর কেন কেনতা টিকে রয়েছে বুন্দাবান্দি ভি এই পারে বলি করি সূচনাটা রয়েছে আর যেন পবনটা বুহিবা এটা ঘন্টা প্রতি 4 কিলোমিটার হিসাব ন বুহিবার সম্ভাবনা রয়েছে আর যদি তাপমাত্রাকে দেখমা বইলে সবুঠানু এতকা 44 ডিগ্রি আর সবুঠানু কম 28 ডিগ্রি সেলসিয়াস রহবা বলি করি অনুমান করা যাচ্ছে হেনতা ন আর্দ্রতা সবুঠানু এতকা শতকড়া 54 ভাগ আর সবুঠানু কম শতকড়া 11 ভাগ রহবা বলি করি সূচনাটা রয়েছে
1: বলে দাদা
0: হই গা
1: সময় ভিতর হই আসলা না বাকি লাগুছে এই বেলা বেলি নু
0: হই হই সময় ফের হই আসলা না আমার বৈঠকে সরাবার লাগি
1: হই
0: হেলে মুই ইনি কহুথিলি কাই ই যেন আমার কার্যক্রম নে সামিল হবার লাগি চাহুছন আর আমার কার্যক্রম বিষয় নে মতামত দেবার লাগি চাহুছন বলে চিঠি পত্র তো লেখবার লাগি পড়বা আর সে চিঠি পত্র ন নিজর ই যেন মোবাইল নম্বরটা দেলে কেন আমি সে মানকর সঙ্গে কথা লাগি পারবা
1: নিহাতি দাদা বলে ভাই বোন মানে ধ্যান দেবে আর আমাকে চিঠি পটাবে ই ঠিক না থি
0: হই
1: আর আমার ঠিক না হচ্ছে খেত খমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক
0: আকাশবাণী রাউরকেলা পিন নম্বর 769042
1: বইলে চাষী ভাই বোন মানে আজির বৈঠকিন আমার মৌলুদাদাকে আর এই শুক্র ভাইকে বিদায় দেন
0: জুহার।

শ্রোতা বন্ধু, আপনি বি শুণুলে বিজ্ঞান পত্রিকা কার্যক্রম। আজর কার্যক্রমে আমার আলোচনার বিষয়বস্তু লা চিকিৎসা বিজ্ঞানের এক বড় উদ্ভাবন আন্টিবায়োটিক্স পেনসিলিন আবিষ্কার ও এর উপকারিতা সম্পর্কের। তবে আজ আমি এ সম্পর্কের অবগত করাউলে আমার কার্যক্রমের অতিথি ডক্টর প্রতাপ কুমার স্বাই। আশা করছি আজর কার্যক্রম আপনার অনেক কিছু শিক্ষা প্রদান করে। তবে সময় ইশারা কলে কার্যক্রম শেষ করা, তবে মু কথা দেছি মু পুঁ আসবি আউ এক বিজ্ঞান পত্রিকা কার্যক্রমে নূতন বিষয়বস্তু কু নেই। তবে সে পর্যন্ত বিদায় দিও আপনার রেডিও সাথী অনিতা নমস্কার।